0: আচ্ছা জেলার মুখ ওয়া আসসালামু আলাইকুম
1: ওয়ালাইকুম আসসালাম
0: ভাই লিসার
1: এই কি আছে
0: জেরিনজি
1: আদম জানি চাইবে
0: সি আদম মাগি লাই বেগে জম ভাই আমি তৌফিক বাম খার
1: আ মাগি বেগে
2: খার তো
0: নো নে কো খার তো মাগি ইয়েপ দো জা তে গো রে কো খার মি দাল নি কি সাই মো নে নো গো সি হ্যাঁ koko sa parna day dis koko day dis ya
1: day fat
0: day gelo lo day sam arama dene na kom kanya jël
2: ah
0: kanya barki yalla si arama jël na ko
2: day sam arama
0: ñu ngi lay ziar ko day sam day kontane mo tam di ko bax lay ko yalla ñu ci jotaay bi
2: day sam bay fal la ñu ngi lay bëggé bu baaxa baax
0: de ko kanam yeen ni
2: suba
0: lan yow mom dama ni dañ amul jot da nga amul jot
2: dañuy baye ba tamaski gi dial nga xamni xari day def
0: mo gonté
2: mahalo mahalo
0: mais ma xadiza nak xadiza xari mom suma ci amone dogal
2: am la xat
0: dañ koy dibi
2: ah
0: waaw amone da sam xadiza wayam ties
2: no ma ci amé lak rek ma ci amé lak rek
0: no lak yi diw gi da fay ñu tamit mo waral bu dialé sa classe gep seen biir ya ma gëna xam xam nga maanaam am xaritu pël ba pare joxulum xaar dina seetaan moom yàlla baax ni dana waa moom xaar moom abie sàll wax ma ni ko ah bari nga ci meram xanaa wax ci Mamadou Sow
2: Mamadou Sow waa moom mi ma wutal ñaari tur bu sa fay la bay woowee instant yi nag tur bi da nga koy wutal xaar laay ko
0: yow yi dama yaakaar ni dañ laa ci ñoom xaar